0: সাইনাস পেলেন যা যা জাকতং দে রেগুলার রুটিন মিবা যা স্পেলেন যা যা সো গাতি নিংকে ফিলাং গেলা নলে গাতা ফিট দেনে কানা নাঙ্গো সিং গাতা ফিট ইয়া নলে সো বাসা লাঞ্চ কি আগে আমরা বাত করেন ইয়ান্তে গাতে ব্রাস আনজো বুলুরিক জো লাঞ্চ কে ব্রাস জো দেনে গাতা ডিনার নলে ডিনার পো গাতা ডিনার কাং মেন চি সিং গা জেন সামারলে ডিনার চিক পাতা গাতা চি যা চাসলে বুলি হালকা রে যা চাসলে নাম সাইন না চক ফেক বো বাসে না মিসাল গাতে ডিনার জেন দো ডিনার পো জো সং গাতা তেনা না ডাইরেক্ট পিকে নিতা তো ইয়াতি কারগিলা লাদাখ আঙাতি তো মানে মেন আজক সিদুকলে গাভি কানে ইয়ং আতা সিনকে না গেস চানুকলে আতা চে যে চুক ডিনার পজো চুক নিতাম মানে ইয়ালি ইয়ং আতা গেস প্রডিউস চানুক চে চে সঙ্গে মানালি দে জান পুজু মাথুপ পানা জু খোরং মাছু আঙাতা নিতাম মানা দোষ আতা গেস প্রডিউস সঙ্গে আতে শিবাছে ডিনার পিছি গান দিয়া যাচ্ছে ইয়ানি কি টাইম থোড়া সা জলদি খানায় জলদি জোসে না দু ঘন্টে তো সিংহাতে গ্যাপ যাচ্ছে নিতাম মাসি পেহলালে দেনে খাচি কিসনা আঙাতে তাকসা ডিফারেন্ট সাবুত নাতি জুকুনি ড্রিঙ্ক থুয়া নকলে দোয়াং বহুত বেটার নয়ালে ফ্যাট বার্নার জানকলে দৌনলা জেসে কি আতে ছানলা নিতাং জানে এক্সারসাইজ মেপ গ্যাপ মাতা নিতা নক জামে দালে দেনে জামে রলে খাচি ডাং টাং জোসে না দেখেনি নিতাং মানা আতা মোটাপা ছেন দু অতো ছেন ইয়ে দু তো তো মেত কে গিয়ালে আতে জানপুচি জানা জোসে না দু ঘন্টে কাতে দেন গ্যাপ যাকছে এক্সারসাইজ বাচা ওয়াক চি বাচা ইয়া মতলব কুছ ভি কাম করো লেকিন উসমে থোড়া সা গ্যাপ রাখতে হ্যায় জান পোঙাতি বুলি জুয়া থুপ তুকলে জুসে না দেন গাতা নিতাং যা দাঁ দিলে তো তো সিস্টেম পেয়ান তুকলে কি গাছ মাঝে সাদা চিজ গাতে সাবুত যে সে গাতে সোম পেয়ান হলে গেলা গেলা চিজ নোপা গাও গাতে সিং খা ফানে দালে লুনি চি ছিনক জানা চিক টাং গাতে জান পো জুই নকলে সোম দা দিন দম লে খাচি চাপ জান জুসলি না সোম দা চাস পর গেলা নকলে ইয়াং গাতে সোম ফি ছু চাকসে ছু পিং সে সোম আজবাইন জেতে তো তো চিজ নি সুম চি খং সে দেবে ছু পিং সে গাতে ফ্যাট বার্নার জানো ছানলা এক্সারসাইজ মাছানা কাতো দো থুং সে নিতাং যা ইয়া দেবে না আঙাতেস কিল্লা গ্যাপ যাকস মা জরুরি নকলে দিনার নিতাম মাসে পেহলা আঙাতেস দেয়াস কিল্লা দু ঘন্টে চোখে গ্যাপ যাকচা দোনে গিয়াম্বো এক্সারসাইজ পাও ব্যালেন্স হো প্লাস গাতে জান পাও ব্যালেন্স হো দে চোখলা আঙাতেস ডিনার লাঞ্চ গাতে ব্রেকফাস্ট হুন গাতে তো চোখে আলে নেই আঙাতেস ব্যালেন্স পো জান পো ব্যালেন্স ডায়েট বে আঙাতেস কোশিস বাচা কাসা
1: মাশিস গাচি শিগিন বারাবারি বাসে ব্যালেন্স যাকচাস পো মানা খরচা নেন সুপা হাজো ওনানি গাতা হাজো গাতা থো কি গাছু এলাকি কিনা গ্রামে গিয়েও না ডোনমে গিয়েও না খোদা সালা ওদের এলাকি ঠিক না দেখানো দেশ জানিক সাজে বাসে অন্দু গান খুঁই ওদের ইংখানি না তুনি ফেলা হা সিমানচিক চকসি অন্দু ছানা দারে জামানা ওদের চকসি সন্দু কি গাতেস ফিস্তা নাকি ওখানে জান পোলা গাতেস মানা রিন চানচিক চোসে ইয়া গাতি না বিংখানি জান গাতেস মানা রিন মেচিক বেথা যো ইয়ারা চি সামেত কি গাতেস গাছলা গাতি গাতি রায় সেকাত পেকানে বিংখানি জান পোলা খাকচেন বাসে গাতি জান জাচাস পুস না পাঁচ আমচিক ফাইন খেসাচিন গাছ গাতেস ফিস্তা নাই ওখানে জানুন মাজা গাতি জানুন জার গুসিন দো ইয়ারা গাছ সামেত
0: বিলকুল দুম মানে জরুরি কোশ্চেন চিকতে বহুত আচ্ছা সো পাসা গাতি দাং দিরে ট্রেন গিয়ে দু গিয়ালে ফিস্তে জান পো মানে রিন চান চিয়া
1: গালে
0: সে গাতা সংসে রেস্টুরেন্ট মে হাফতে মে দু তিন বার রেস্টুরেন্ট যাকে খা যাতে হালালে রেস্টুরেন্ট গুলা সংস খোলা চি উঠলে খোলা খুন্তি বিজনেস ডুলবি ফিলা ও ইয়ে নি দেখতে কি গাতি ইনসানি সেহাতি কাজে আসার সাজা দু কাসুমি মশালা অংশে সে জাকতং এক্সিসিনা মশালা তাংসে গাতি ইয়ুত খানে দে জান পং তামসি নিউট্রেন্স না দো না ফিং সে খেরে দে নিউট্রেন ভ্যালু অং লেস চাচুক সে না খোঁজ গাতা জান সার্ভ চেন হলে প্রিফারেবল ইন অফ চামিয়া নি না গাতা গাতি না বিঙ্কা নি জান পাতা না বিঙ্কা জান পো না রেস্টুরেন্ট এজা খানে জান পেয়ে চি ফারাগত কে জানালে গাতি না ফ্রেশলি প্রিপেয়ার্ড গাতে চিক তা গাতা গোমা খোনা না জান চিক চি জানা গাতা ফ্রেশলি প্রিপেয়ার্ড চেন হলে গাতা রেস্টুরেন্ট এজা খানে জান পেনা দেবে না চি ফারাগত জানা গাতা পাতা মেট কে খোঁজ নামস কলেজ আকসত মধুগাস কলেজ ছানলা সার্ভ বাসে ইন্দো গাতে গাতির গোজান পো চুক স্কুলে না গাতে চুক জানুলে পেলা প্লেয়ার পেলা পয়েন্ট পোখরা দেনা অনক কি গাতে ফ্রেশলি প্রিপেয়ার চুসে জানু জান পো ডিউ সবসে জরুরি নকলে চেয়ার যে না গাতা দে জান পো ছাত চিক সংসে টাং চিক সংসে ইজিক তো হালালে খারাপ ছাচে সে জিক্স মনক পালে গাবে না ইয়াং মাইক্রো অর্গানিজমস গ্রো ছানো ইয়াং দেখে না গাতা ফুটবল ডিজিজ ছানুলে দে জিক্স পানুলে গাতা দো চোখ ফ্রেশলি প্রিপেয়ার মা জানা দুসরা চিজ চিনো জেনে গাতা গাতি জান পো গাতারা প্রিপেয়ার চোখানে জান পো যাচ্ছে সে ফায়দা হচ্ছে গাতে ফ্রেশলি পেকড কেউ নলে জেসে কি গাতা গাতির কিচেন গাড়া গাতির ছাসে উৎকানে জান পো কেউ গাতে জানো গাতা চি পাতালে খোঁজ খেউ কানে জান পো সবজি হু ইয়া শা ইন্দো সবজি ইন্দো জাহা সে বি লায়া হে ও কিতনা সাফ হে কিতনা অর্গ্যানিক হে জায়গা গাতা পাতা মিত গাতি দে না গাতে লুত মাতা বা দে চোখার দেমো বাসে খুরি টাইম পিকাল ধান চুকছে খেউ কানে দে সবজি গাতে আজুক চুসে ও সমান মাতা মা লুত মাতা মালে অর্গ্যানিক কেউ অনুপা চামিয়ানি নাইয়ালে গাতা গাতির পাতা পালে চামসি

আকাশবাণী কারগিলিকা আচুনমনি খরতংস পুখুরে ফাতেমা বানু ইয়ং রশি গন্তানম বোস কাথুক সংসে প্রোগ্রাম ইয়ানখান শর্মা চুনচে আচুনমো সকাং ইজুনা সালামপু ফ্রোদমচন সৌশিক ইয়ালে আচুনমো দিলিংসি খরতংস পেন্ডুয়া জানতাং সুকপা ইন্টারন্যাশনাল ডে অফ প্লেস করলা ইয়ান্তাং সুকপা স্পেরারি লেপচুগেত দীর্ঘাবনা ইয়ান্তাং সুকপা টক চিগাং লেপচুগেত কসানি জগজের না জগচিক মংমেক মাল্লা খেউ মাতং দিয়াং না জগচিক ইয়ংসপার সুনে জগজের জগচিক মাল্লা খেউ নিয়তে ইনসুক দিবিং সিদি খরতং স্পেনু গেন্তং সুক পাঙাস ইয়ংসপার সুনে জগিস করলা ইয়ং দি ইয়ং দুইনিকা না চামচিক ফান খেয় জেরে দিস করলা ইয়ন্তং সুক পাতাম রেক লেপচুগেত কসানি খরতং স্লাং ইয়ানেন জুকসে ইয়োৎখান কুন দি ইয়ংসপার সুনে জগ পোজের না নাম মাল্লা খেউ মাত গা জাগা মাল্লা খেউ মাত চুকনি জেরনা কাতো দি জগ পোজের না লো বিংমা বেনুল আকওয়ামি থরিকা দিরিং জগ পেনুক জুনি চুকসি গা মাল্লা খেউ মা ছা চুক নি দিরিং জগ পো মিউলি থরিকা বেনুল আকওয়ামি ইয়ংসপার সুনে জগ জেরে ইয়ানি ইন্টারন্যাশনাল ডে অফ প্লে জুস্তে গা মাল্লা খেউ মা ছা চুক দুইদু চুক জাক চিগিন চুক গাউস নাতাঙ ইতুফিং মা ছা চুক কি ইয়ংসপার সেনু চাং নাতাঙ মিছক পিলা শিক মেন জেরে নি দি ইয়ংসপার সেনু নাতি ফ্রু নি গোমা হাক চিক ইন জেরে দিউ মা না ছা ছা দুক ইয়ং দোনা থাতকানার গামু লুসা দুক জেরে দি জাক পো মাল্লা খেউ জে ইন চুক ছানা দিরিঙি জাগি খরতং সিথিম পোখরং দেয়াও জাকসি ইয়োতিন সুকি প্রোটেক্ট প্লে প্রোটেক্ট চাইল্ডহুড নি দুজের বানা কাতো ইয়ানি নি ইয়ংসপার চুনে চামচে নাতাং ইয়ংসপার চুনে ওত না কাতো ইয়ংসপা ওত না দুন স্ট্রং সে জকুজেরে দোনা ফ্রুবাক্স পো আতি স্ট্রং সে জকুজেরে দি থিম পো জাকসি ইয়োতিন সুক নিদিউ সিরিফ নারেক মেন সুক নিদিউ নাতাং গামি কা খাকচিক ইন সুক ছানানি গোমা জেরেত গাছ ইন্টারন্যাশনাল ডে ও প্লে